আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, চলতি বছরের 1 অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্র সরকার জানিয়েছে। বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ বা 100 সপ্তাহের নেশামুক্ত যুব অভিযানের অঙ্গ হিসেবে আজ দেশজুড়ে যুব সমাজের ব্যাপক অংশগ্রহণ ও সচেতনতা কর্মসূচি।

0: বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্র সরকার জানিয়েছে। গ্যাস সিলিন্ডার সরবরাহের সময় এলপিজি গ্যাস সরবরাহকারী এজেন্সির শোরুম অথবা সংশ্লিষ্ট তেল বিপণনকারী কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত খুচরো বিক্রয় মূল্য ও প্রযোজ্য ভর্তুকি সুবিধাসহ রিফিল বুক করার জন্য এখন থেকে গ্রাহকদের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ বা 100 সপ্তাহের নেশামুক্ত যুব অভিযানের অঙ্গ হিসেবে আজ দেশজুড়ে যুব সমাজের ব্যাপক অংশগ্রহণ ও সচেতনতা কর্মসূচি পালিত হচ্ছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, দেশের 1067টি স্থানে রাষ্ট্রীয় সংকল্প সমারোহ আয়োজন করা হচ্ছে। মন্ত্রক আরও জানিয়েছে, 471টি জেলা মাই ভারত কার্যালয় এবং সহযোগী সংস্থাগুলির 596টি স্থানে এই কর্মসূচি আয়োজিত হচ্ছে। পাঞ্জাব বিজেপি পাঞ্জাবে আয়োজিত নেশামুক্ত পাঞ্জাব যাত্রা সে রাজ্যের জনগণের কাছ থেকে এক অসাধারণ সাড়া পাচ্ছে। গত 18 সেপ্টেম্বর পাঠানকোট থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এই প্রকল্পের সূচনা করেন। গতকাল ফতেহগড় সাহিব থেকে এই যাত্রা দ্বিতীয় পর্যায়ে সূচনা করে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, এই যাত্রা মাদক অপরাধ ও ভীতি থেকে পাঞ্জাবকে মুক্ত করার আন্দোলন। ভারত নেপালে আরও 11 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে ওষুধ, ফরেন্সিক সরঞ্জাম, তাঁবু, স্বাস্থ্যবিধি রক্ষায় প্রয়োজনীয় সামগ্রী, স্লিপিং ব্যাগ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় উপকরণ। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ত্রাণ সামগ্রীগুলি নেপালের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। হরতাবানের পর পুনরুদ্ধার ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসার প্রচেষ্টায় সহায়তার লক্ষ্যে এ নিয়ে নভেম্বর ভারতীয় বিমান বাহিনীর উড়ান সে দেশে পৌঁছল। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, নেপালের পুনরুদ্ধার প্রক্রিয়ায় ভারত তার সহায়তা অব্যাহত রেখেছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে 3টি গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেছে। এবিভিপির যশ দাবাস সভাপতি পদে জয়ী হয়েছেন, অন্যদিকে রিয়া ছাউড়ি সম্পাদক এবং লক্ষ্য রাজ সিং যুগ্ম সম্পাদক পদে জয়লাভ করেছেন। তবে সহসভাপতি পদে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী দীপাংশু শকিন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনে সাফল্যের জন্য এবিভিপিকে অভিনন্দন জানিয়েছেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেন, এই জয় ইতিবাচক ও গঠনমূলক ছাত্র রাজনীতির প্রতি যুব সমাজের আস্থার প্রতিফলন। দিল্লিতে দ্বারকা জেলা পুলিশ অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে এক বিশেষ অভিযান করেছে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল অবৈধ ও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানরত বিদেশি নাগরিকদের চিহ্নিত করা, তাদের অভিবাসনের স্থিতি যাচাই, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সন্ধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ। অভিযানে 30 জন পুরুষ ও 10 জন নারী সহ মোট 40 জন বিদেশি নাগরিককে আটক করে তাদের তথ্য যাচাই করা হয়। 10 জন বিদেশি নাগরিককে তাদের দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। নির্বাচন কমিশন আজ জাতীয় রাজধানীর সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে বিশেষ ক্যাম্পের আয়োজন করবে। ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করা, প্রস্তাবিত অন্তর্ভুক্তি বা নাম বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানানো সহ তালিকায় থাকা ভোটারদের তথ্য সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের সহায়তা করা এই কর্মসূচির প্রধান লক্ষ্য। এই কর্মসূচিতে ভোটারদের আবেদনপত্র গ্রহণের জন্য নির্ধারিত ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে বুথ লেভেল অফিসাররা উপস্থিত থাকবেন। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক অশোক কুমার সংবাদ মাধ্যমকে জানান, এসআইআর প্রক্রিয়া শুনানির সময় নির্বাচনী নিবন্ধন আধিকারিক ইআরওরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত নথিপত্র ছাড়াও অন্যান্য নথি বিবেচনা করতে পারবেন। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় মেক ইন ইন্ডিয়া একটি প্রতিবেদন।
1: ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে 2014 সালে শুরু হয় মেক ইন ইন্ডিয়া কর্মসূচি। পরবর্তী সময়ে শুধু কারখানা স্থাপনের পরিবর্তে সম্পূর্ণ উৎপাদন শৃঙ্খল বা ভ্যালু চেইন তৈরির দিকেও জোর দেওয়া হয়েছে। PLI, সেমিকন্ডাক্টর ও কম্পোনেন্ট উৎপাদন, শিল্প করিডোর, লজিস্টিক্স সংস্কার এবং ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম এই উদ্যোগকে আরও শক্তিশালী করেছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের লক্ষ্য যে শুধুই দেশীয় উৎপাদন বাড়ানো নয়, বরং বিশ্ববাজারে ভারতের উৎপাদন সক্ষমতাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা। সেই দিকটাই উঠে আসছে বারবার, জানালেন মার্চেন্ট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালদা জেলার প্রেসিডেন্ট উজ্জ্বল সাহা।
2: মেক ইন ইন্ডিয়ার ফলে দেশীয় যে শিল্প, এর পরিকাঠামোর ভিত্তি আরো শক্ত হবে এবং স্থানীয় যে পণ্যগুলো আছে সেগুলো বিকাশের সহযোগিতা পাবে। ভারতবর্ষে মেক ইন ইন্ডিয়া সামনে কয়েক বছরের মধ্যে জাতীয় অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে এবং সেই সঙ্গে এমপ্লয়মেন্টের বড় সম্ভাবনার দিকে আমরা এগিয়ে

0: যাব।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত আবহাওয়া IMD আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আজ ও আগামীকাল মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত আন্দামান সাগর এবং আগামী তিন দিন পূর্ব মধ্য সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য মৎস্যজীবীদের পরামর্শ দিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সতর্ক করে বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পকে সাইবার আক্রমণ এবং এমন সব দেশের পক্ষ থেকে সৃষ্ট যে কোনো ধরনের বাধার মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে, যারা চায় না ভারত সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে আরও এগিয়ে যাক। নতুন দিল্লিতে গতকাল একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী বৈষ্ণব বলেন, চিপ ডিজাইন ও উৎপাদনের সক্ষমতা অর্জনের মাধ্যমে ভারত এখন যে নতুন অবস্থানে উঠে এসেছে তার ফলে উদ্ভূত সম্ভাব্য ভূ রাজনৈতিক ঝুঁকিগুলির বিষয়ে ভারতকে সর্বদা সতর্ক থাকতে হবে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের রাজধানীতে হামলার চেষ্টা চালিয়েছে বলে জানালো সৌদি নেতৃত্বাধীন জোট। ইরান সমর্থিত হুতি এবং সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারের বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর রিয়াদকে লক্ষ্য করে এটি ছিল প্রথম হামলার ঘটনা। হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, হুতিরা লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবু এবং তাইফ, বাইশ ও ফরাসান এলাকার অসামরিক পরিকাঠামোতেও হামলার চেষ্টা করেছিল, তবে তা ব্যর্থ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার শান্তি আলোচনা শুরুর বিষয়ে ইরান আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের কাছে নিজেদের শর্তগুলি জানিয়েছে। সেই সঙ্গে তারা বলেছে, ওয়াশিংটন যদি তাদের দাবি প্রত্যাখ্যান করে তবে তেহরান চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই জানিয়েছেন, ইরানের শর্তগুলির মধ্যে রয়েছে সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা, আটক রাখা ইরানের তহবিল মুক্ত করা এবং নৌ অবরোধ তুলে নেওয়া। ভারতের মহিলা হকি দল আজ এশিয়ান গেমসে উজবেকিস্তানকে 19-0 গোলে এগিয়ে রয়েছে। সলিমা টেটের নেতৃত্বাধীন ভারতীয় দল পুল বিতে উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জাপান এবং সিঙ্গাপুরের সঙ্গে রয়েছে। দাবা অলিম্পিয়াডে ভারতীয় পুরুষ দল স্পেনকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে। গতকাল সমরখন্দে অনুষ্ঠিত এই লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার অ্যালেক্সি শিরভকে হারিয়ে দলের জয় নেতৃত্ব দেন। অন্যদিকে আর প্রজ্ঞানন্দ ডেভিড অ্যান্টন গুজারোর বিরুদ্ধে ড্র করেন এবং নিহাল সরিনো জেএমএ সান্টোস লাতাসের বিরুদ্ধে ড্র করেন। ওয়েস্ট ইন্ডিজ আসন্ন ভারত সফরের জন্য একদিনের টি-20 সিরিজের দল ঘোষণা করেছে। দুটি দলেরই অধিনায়ক সাই হোপ, দুই দলেই 15 জন করে ক্রিকেটার রয়েছেন। 27 সেপ্টেম্বর তিরুবনন্তপুরমে প্রথম একদিনের ম্যাচ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন অজিত আগরকর। জানা গেছে আগরকর তার সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন। আগরকরের মেয়াদ অবশ্য এ মাসেই শেষ হচ্ছে। নতুন চেয়ারম্যান আগামী বছরের একদিনের ক্রিকেট বিশ্বকাপের আগে দল বাছাইয়ের জন্য প্রায় 1 বছর সময় পাবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। চলতি বছরের 1 অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থলী LPG সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্র সরকার জানিয়েছে। বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ বা 100 সপ্তাহের নেশামুক্ত যুব অভিযানের অঙ্গ হিসেবে আজ দেশজুড়ে যুব সমাজের ব্যাপক অংশগ্রহণ ও সচেতনতা কর্মসূচি পালিত হচ্ছে। খবর শেষ হলো, এরপর
3: यो आकाशवाणी खरसाङ हो। प्रादेशिक समाचार सपन सुब्बाबाट सुन्नुहोस्। कोलकातामा केन्द्रीय शिक्षा एवं उत्तर पूर्वी क्षेत्र विकास राज्य मन्त्री डाक्टर सुकान्त मजुमदारले हिज राष्ट्रिय पुस्तकालयमा आयोजित रोजगार मेलामा नवनियुक्त व्यक्तिहरूलाई नियुक्ति पत्र हस्तान्तरण गर्नुभयो। उम्मेद्वारहरूलाई रेलवे, डाक विभाग र स्वास्थ्य अनि परिवार कल्याण मन्त्रालय सहित विभिन्न विभाग र मन्त्रालयहरूमा नियुक्ति दिइएको छ। हावडा जिल्लामा रोजगार मेला पनि आयोजना गरिएको थियो, जहाँ बन्दरगाह, जहाजरानी र जलमार्ग राज्य मन्त्री शान्तनु ठाकुरले उम्मेद्वारहरूलाई नियुक्ति पत्र प्रदान गर्नुभयो। वृद्ध भत्ताबाट अझै पनि वञ्चित रहेका वृद्धहरूको समस्या समाधानको माग गर्दै इन्डियन गोर्खा जनशक्ति फ्रन्ट दार्जिलिङ सदर महकुमा समितिको प्रतिनिधिमण्डलले दार्जिलिङ विधानसभा क्षेत्रका विधायक नोमन राईसँग भेटवार्ता गरेका छन्। महकुमा समिति अध्यक्ष प्रतिम सुब्बाको नेतृत्वमा गएको टोलीले दार्जिलिङको गोर्खा रंगमञ्च भवन स्थित

0: सुनील बलारिवन, सोनम मस्कर र विदर्शा विनोद सम्मिलित भारतीय टोलीले देशका लागि प्रतियोगिताको पहिलो पदक जितेको हो। चीनको टोलीले विश्व कीर्तिमान सहित स्वर्ण पदक जितेको छ भने जापानले काँस्य पदक प्राप्त गरेको छ। मौसम विभागले आज अण्डमान तथा निकोबार द्वीप समूह, तटीय आन्ध्र प्रदेश, कर्नाटक, केरल, माहे, तामिलनाडु, पुदुचेरी, कराईकल र तेलङ्गानामा भारी वर्षा हुने अनुमान गरेको छ। मध्य महाराष्ट्र, ओडिसा, पूर्वी राजस्थान, पश्चिम बङ्गालको गङ्गा नदी आसपासका क्षेत्र, झारखण्ड, कोकण, गोवा, मध्य प्रदेश, मराठवाडा, तेलङ्गाना र विदर्भमा मेघगर्जन सहित चट्याङ पर्ने र तेज हावा सहित वर्षा हुने सम्भावना गरिएको छ। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। राष्ट्रपतिले हालका दिनहरूमा भएका विभिन्न प्राकृतिक विपदहरूबाट जलवायु परिवर्तनका प्रभावहरूलाई न्यूनीकरण गर्न ठोस प्रयास आवश्यक रहेको स्पष्ट भएको बताउनु भएको छ। उपराष्ट्रपतिले मङ्गलबार नयाँ दिल्लीमा 9 भारत अन्तर्राष्ट्रिय जल सप्ताह 2026 को गर्नुहुनेछ उद्घाटन। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले जन सेवा मार्फत देश सेवाको मन्त्र र निरन्तर प्रतिबद्धताका साथ सार्वजनिक सेवामा आफ्नो योगदानको 25 वर्ष पूरा गर्नुहुँदैछ। अनि खेल मन्त्रीले जापानमा भारतीय समुदायसँग सन्डेज अन साइकल कार्यक्रममा जनाउनुभयो सहभागिता। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
1: ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। এশিয়ান গেমসের প্রি কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানকে 3-0 ব্যবধানে হারিয়ে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল তাদের অভিযান শুরু করেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাম্প্রতিককালের একাধিক বিপর্যয় স্পষ্ট করে দিয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী মুর্মু বলেন, বিশ্বজুড়ে বিজ্ঞানী মোহন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সকলকে সতর্ক করে দিয়েছে।
2: हाल के समय में हुई अनेक प्राकृतिक आपदाओं ने यह स्पष्ट किया है कि क्लाइमेट इम्पैक्ट को कम करने के लिए सशक्त क्लाइमेट एक्शन करना आवश्यक है। विश्व का वैज्ञानिक समुदाय चेतावनी दे रहे हैं कि क्लाइमेट रिस्क बहुत गंभीर हो चुका है। इनकी यथासंभव रोकथाम और सामना करने के लिए स्थानीय, क्षेत्रीय और वैश्विक सभी स्तर पर स्टेक होल्डर्स के बीच सक्रिय सहयोग की सुदृढ़ आवश्यकता है।
1: এই সমস্যা মোকাবিলায় স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ের সকলকে সক্রিয়ভাবে একযোগে এগিয়ে আসতে হবে বলে তিনি বলেন। তিনি বলেন, জীববৈচিত্র্য বিপর্যয় ঘটছে, ভূমিক্ষয়, জলসংকট তীব্র হয়ে উঠছে। তিনি স্থানীয় পর্যায়ে কৃষি জলাধার গড়ে তোলারও পরামর্শ দিয়েছেন।
2: ক্লাইমেট চেঞ্জ মানব অস্তিত্বকে অনেক স্তর পর অসন্তুলন পয়দা করতে হয়। বায়োডাইভার্সিটি লস, ওয়াটার স্ট্রেস আর ল্যান্ড ডিগ্রেডেশন ইসে গহরাই সে জুড়ে হে। ওয়াটার স্ট্রেস বালে ক্ষেত্র মে ফার্ম পন্ডস স্থানীয় সমুদায় কে লিয়ে অত্যন্ত উপযোগী সিদ্ধ হো সকতে হে। ইয়ে না কেবল বর্ষা জল কো ক্ষেতো মে রখনে কে লিয়ে অপেতু সিঁচাই কে লিয়ে সময় পর জল উপলব্ধ করাতে হে। ইনসে ভূজল ভি রিচার্জ হোতা হে।
1: শ্রীমতী মুর্মু পরিবেশ সংক্রান্ত আইনি সহায়তার ক্ষেত্রে জাতীয় পরিবেশ আদালত তথা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। সম্মেলনের সমাপ্তি অধিবেশনে কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি আগামীকাল থেকে 3 দিনের গুজরাট সফর শুরু করছেন। মঙ্গলবার কেভাডিয়ার একতানগরে 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি। বুধবার রাষ্ট্রপতি ভদোদরায় মহারাজা সায়াজি রাও ইউনিভার্সিটি অফ বরোদার বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা ATS আজ বারাণসীতে এক অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের নিষিদ্ধ চরমপন্থী সংগঠন তৃতীয় প্রস্তুতি কমিটি TPS এর প্রধান ব্রিজেশ গঞ্জুকে হত্যা করেছে। গোপাল সিং ভোক্তা নামেও তিনি পরিচিত ছিলেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলেই তার মৃত্যু হয়। তিনি প্রায় 2 দশক পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের জন্য ঝাড়খণ্ড পুলিশ এবং জাতীয় তদন্ত সংস্থা NIA যৌথভাবে 30 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। ব্রিজেশ গঞ্জুর বিরুদ্ধে হত্যা, অপহরণ, অগ্নিসংযোগ সহ 85টিরও বেশি মামলা দায়ের করা হয়েছিল। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম সাধারণ অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলতি মাসের 26 তারিখে এই অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে তার বক্তব্য রাখার কথা। এই সফরের সময় ডক্টর জয়শঙ্কর বিভিন্ন দেশের সঙ্গে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ভারত ও জাপানের বিমান বাহিনীর মধ্যে যৌথভাবে যোধপুর বিমানঘাটিতে বীর গার্ডিয়ান 2026 নামের বিমান মহড়া চলছে। 14 দিনব্যাপী এই মহড়া আগামী মঙ্গলবার শেষ হবে। মহড়ার মূল লক্ষ্য হল উন্নত মানের বিমান অভিযান এবং দুই বিমান বাহিনীর মধ্যে পেশাদারী মত বিনিময়। আইএএফ এর দেশীয় হালকা যুদ্ধবিমান তেজাস, SU-30 MKI এবং রাফাল সহ বিভিন্ন যুদ্ধবিমান এই মহড়ায় অংশ নিচ্ছে। জাপানের F-2A যুদ্ধবিমানও মহড়ায় অংশ নেয়। বীর গার্ডিয়ান 2026 মহড়া দুটি দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং বন্ধুত্বের সম্পর্কের প্রতিফলন ঘটাচ্ছে বলে চিহ্নিত করা হয়েছে। ইরান জানিয়েছে তাদের শর্ত পূরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, সেদেশের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব জানিয়েছেন, ইরান পূর্ণ সামরিক শক্তি নিয়ে লড়াই এবং কূটনীতির মাধ্যমে আলোচনা দুই চালিয়ে যাবে। ওয়াশিংটনে বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন এবং ইরানের জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ প্রত্যাহারের পরেই হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। এদিকে মার্কিন সেন্টকম জানিয়েছে, গত 2 মাসে 2000-এর বেশি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করতে তারা সহায়তা করেছে। এই সময় 1 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে বাইরে পাঠাতে সাহায্য করা হয়েছে। আজকের প্রসঙ্গে আগামী মঙ্গলবার শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন মঙ্গলবার রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কারারুদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে পাকিস্তানের পুলিশ আজ গ্রেফতার করেছে। লাহোরের ডেপুটি কমিশনার আজ তাকে 30 দিনের হেফাজতে পাঠিয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের এক বিক্ষোভ কর্মসূচির প্রাক্কালে তাকে আটক করা হয়। আলিমা খানকে কোট লাখপত কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তিনি তার 73 বছর বয়সী দাদা ইমরান খানের মুক্তির দাবিতে প্রচার অভিযান চালাচ্ছিলেন। উল্লেখ্য, ইমরান খান 2023 সাল থেকে কারাবন্দী রয়েছেন। বাংলাদেশের ঢাকার যাত্রাবাড়ির মোড়ে একাধিক হাতবোমা বিস্ফোরণে এক রিকশাচালক আহত হয়েছেন। গতকাল স্থানীয় থানার বাইরে এ ধরনের বিস্ফোরণের খবর পাওয়া যায়। ঢাকায় গত সন্ধ্যায় পৃথক কয়েকটি ঘটনায় 3টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। জুম্মার নামাজের পর রাজধানীর বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়ার পরই এ ধরনের ঘটনা। এদিকে ঢাকার মেট্রোপলিটন পুলিশ নজরদারি জোরদার করেছে, পুলিশি টহলও বাড়ানো হয়েছে। নেপালে ভয়াবহ বন্যার 4 সপ্তাহ পরেও নিখোঁজ থাকা 6000-এর মতো মানুষের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। রাশুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলির নদীপথ এবং ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলিতে এই তল্লাশি অভিযান অব্যাহত আছে। এদিকে নেপালি সেনাবাহিনীর এক ফিল্ড কমান্ডার চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসস্তূপ সরাতে 3-4 মাস লেগে যেতে পারে। রাস্তাঘাট সেতু ধ্বংস হয়ে যাওয়ায় জনজীবন এখনও বিপন্ন। সরকার ত্রিশূলি করিডোর অঞ্চলে সেতুগুলি মেরামতের কাজ শুরু করেছে। এদিকে চীনা সংবাদ মাধ্যম জানিয়েছে, চীনে এখনও 500-এরও বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। ইউক্রেন রাশিয়ার ওপর 1000-এরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোর উপর এটি ইদানিংকালের সবচেয়ে বড় ড্রোন হামলা। এর ফলে একটি তৈলশোধনাগার এবং আবাসিক ভবনের ক্ষতি হয়েছে। তিনি জানান, মস্কো জুড়ে ইউক্রেনের এই ড্রোন হামলার ফলে 2 জনের মৃত্যু হয়েছে, আহত 20 জন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা ইউক্রেনের 1100টি ড্রোন ধ্বংস করতে সমর্থ হয়েছে। উত্তর কোরিয়া আজ একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের জলসীমার প্রায় 450 কিলোমিটার দূর দিয়ে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করার হুমকির 2 দিন পরই উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। এশিয়ান গেমসে প্রি কোয়ার্টার ফাইনালে 3-0 ব্যবধানে কাজাখস্তানকে পরাজিত করে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল তাদের অভিযান শুরু করেছে। সিঙ্গলসে কামিলা স্মাগুলোভাকে 21-7, 21-9 ব্যবধানে হারিয়ে পিভি সিন্ধু ভারতের প্রথম জয় এনে দেন। এরপর উন্নতি হোডা অ্যালিসা কুলেসোভাকে 21-7, 21-10 ও তানভি শর্মা ডায়ানা নামেনোভাকে 21-5, 21-10 সেটে হারিয়ে দেন। কোয়ার্টার ফাইনালে ভারত পরবর্তী ম্যাচে আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে খেলবে। ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। জাপানের কারোগি স্পোর্টস পার্কে আজ সেমিফাইনালে ভারত 114 রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত, নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে

0: 95 রান করে। শেফালি ভার্মা 17 রান করেন, তিনি 49 বলে 100 রানে অপরাজিত থাকেন। এই প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে 17 রান করলেন শেফালি। অধিনায়ক হরমনপ্রীত কৌর 40, স্মৃতি মান্ধানা 37 রান করেন। জবাবে বাংলাদেশের ইনিংস 15 ওভার 4 বলে 81 রানে শেষ হয়ে যায়। ভারতের দীপ্তি শর্মা ও নন্দিনী শর্মা 3টি করে উইকেট নিয়েছেন। অপর সেমিফাইনালে শ্রীলঙ্কা 8 উইকেটে পাকিস্তানকে পরাজিত করেছে। ফাইনালে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের পুলের ম্যাচে আজ ইন্দোনেশিয়ার বিরুদ্ধে 13-1 ব্যবধানে জয় দিয়ে ভারতীয় পুরুষ হকি দল তাদের অভিযান শুরু করেছে। এর আগে গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল বির উদ্বোধনী ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে 19-0 ব্যবধানের বিশাল জয় দিয়ে ভারতীয় মহিলা দল তাদের অভিযান শুরু করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। ইরান জানিয়েছে তাদের শর্ত পূরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।
1: समाचारपछि पुनः एकपल्ट स्वागत जनाउँछु श्रोताहरूलाई एफएम 103.5 मेगाहर्जको तरङ्गमा आकाशवाणीको खरसाङ केन्द्रबाट। श्रोताहरू, अब प्रस्तुत गर्नेछौँ भुटानी कार्यक्रम। आजको भुटानी कार्यक्रममा सुनाउनेछ भुटानी गीत।